0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: ট্রেন্সজেনিক পশু, ট্রেন্সজেনিক পশু পদ্ধতিয়ে পশুপালন, পশু চিকিৎসা, দুগ্ধ উৎপাদন আদির ক্ষেত্র গুরুত্বপূর্ণ পরিবর্তন আনিছে। উল্লেখযোগ্য যে উদ্ভিদের ক্ষেত্র কলাকর্ষণের জড়িয়ে কোনো অঙ্গর সামান্য অংশ আনি অজস্র পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করার দরে উন্নত জন্তুর ক্ষেত্র সেয়া প্রযোজ্য নহয়। উল্লেখযোগ্য যে 1997 চনত স্কটল্যান্ডের বিজ্ঞানী ইয়ান উলমাতে ক্লোনিংয়ের জড়িয়ে সর্বপ্রথম দলি নামের ভেড়া পোয়ালি সৃষ্টি করাটো আর তার পাছর এনে পরিঘটনা সমূহ উদ্ভিদের কলাকর্ষণের সঙ্গে একে নহয়, দুয়োবিধ সম্পূর্ণ বেলেগ। ট্রেন্সজেনিক জন্তু সৃষ্টি করার প্রধান পদ্ধতি হল

মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতি। এই পদ্ধতিত কোনো জন্তুর নিষিক্ত ডিম্বকোষ যান্ত্রিক পদ্ধতিরে স্থবির করে লওয়া হয়। পাছত চিকিৎসকে রোগীর দেহত বেজিরে দরব ভরাই দিয়ার দরে অতি ক্ষুদ্রাকার বেজির সহায়ত বহিরাগত জিনবাহী প্লাজমিডর মিশ্রণ উক্ত ডিম্বকোষত ভরাই দিয়া হয়। পাছত এই বহিরাগত জিন উক্ত ডিম্বকোষর জিনম অর্থাৎ ক্রোমোজোমর সহ সংলগ্ন হয়ে পড়ে। এতিয়া এই বহিরাগত জিনযুক্ত নিষিক্ত ডিম্বকোষ সংশ্লিষ্ট জন্তু প্রজাতির মাইকী জন্তুর গর্ভত কৃত্রিমভাবে স্থাপন করা হয়। ইয়ার পাছত উক্ত ডিম্বকোষ মাতৃগর্ভত স্বাভাবিকভাবে বিভাজিত আর বিকশিত হয়ে পূর্ণাঙ্গ জন্তু পোয়ালির জন্ম হয়। এ ট্রেনজেনিক জন্তু। 1982 চনত সর্বপ্রথমে ট্রেনজেনিক এন্ডুরোর সৃষ্টি করা হয়। বৃদ্ধিকারক হরমোনের জিনের সহ মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতিরে ডিএনএ সংস্থাপন করে ট্রেনজেনিক এন্ডুর সৃষ্টি করা হয়েছিল। পাছলৈ এনে পদ্ধতিরে কুকুরা গরু গাহরি মাছ শহা পহু ভেড়া ছাগলী আদি

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর আহার মাহর 29 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 14 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি অমাবস্যা। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:44:47, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:14:26।

হল। ছবির কাম শেষ হওয়ার পাছত নায়ক রাজেশ খান্নাই টাইটেলর নেপথ্যর গীত শুনে আচরিত হল আর পরিচালকক বাধ্য করালে যাতে সেই গীতটোর উঠত রাখি চিত্রায়িত করে। আর উপায়ন্তরহীন হয়ে ঋষিকেশ মুখার্জিয়ে তাকেই করলে। আর সেই গীতটো আছিল এইটা।

0: রূপালী লহর অনুষ্ঠানটির প্রযোজনা আছিল ঋতুপর্ণ দাসর।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লো একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করি, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুয়াহাটির ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেরো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্যে ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
3: তেন্তে মই এবার যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
5: যিটো পার্টি লাগিব, প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম। পিজ্জা পার্টি, ইয়ে! তোমার কার্ড আর পিন দিয়া, মোর কার্ডৰ ডিটেইলস মই মোর নিজেই দি দিম।
6: আরবিআই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেবল

0: মর্ষদ ধর, সেঙ্গাল বড়ার দাদা, রক্ষসগরিয়া, সাংমারি রূপলিতা, মাইনা দাস, সুতিকা আহমেদ, হাজরাল বেগম, জিমি দাস, আমার সঙ্গে অনেক ধরি গীতিকা সালয়, গরিমা সালয়, সন্মান্য ইমান হোসেন, মিন্টু ডাঙরিয়া, হরিকান্ত সহরিয়া, দিলীপ ডেকা, অমল বসুমতারী আর পবিত্র মণ্ডল।
1: তেন্তে আপোনাক আটাইৰে অনুৰোধ বুলিয়েই খুব কৈছোঁ মই, নহয় তেওঁলোকেও গীতটি শুনি ভাল পাব, তেওঁলোক আটাইৰে অনুৰোধ বুলিয়েই কৈছোঁ, তেন্তে গীতটি শুনক, নহয় ইতিহাস ছবিত অলকা য়াগ্নিক আৰু সহশিল্পীয়ে গোৱা, অলকা য়াগ্নিক আৰু কুমাৰ চানুৱে গাইছে চৰি চৰি, গীতটি শুনক তেন্তে।
0: ধন্যবাদ।

0: লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটির আজিলো ইমানতে অন্ত পড়িল।
1: তোর লড়াটুক এটা বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসায় সকল সলনি করে দিলে।
2: পিছে এনে যত্ন কত পালি?
1: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
2: ও,
1: তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয়ও,
1: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকের বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
2: ও, সচাকৈ বৰ ভাল কথা,
1: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব।
4: আকাশবাণী গুৱাহাটী, জীৱন সুৰভি।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা ৯ বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক

প্রেমিকা কইনারূপে দেখি বিচ্ছেদ হওয়া প্রেমিকর বুকু ভঙা গান, পরিপক্ক যুক্তিনিষ্ঠ গহীন প্রকাশের মাজেদি প্রেমিকর বিষণ্নতা ফুটি উঠা গান।

শ্রোতা ইমান পরে ভক্তিমূলক গীতর অনুষ্ঠান আরাধনাত মহম্মদ রফির কণ্ঠর ভজন শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এটা শুনক আমার কেন্দ্রের পৰা আজি প্রচার হবলগা অনুষ্ঠানের চমু আভাস। প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠান পরিস্থিতির পিছতে গীতালি অনুষ্ঠানত আজি আপনার বাবে আগবাম হিন্দি বোলছবির গীত। আকাশবাণী গুয়াহাটির পৰা প্রচারিত 6:45 সন্ধ্যার আঞ্চলিক বাতরি, 7:10 অসমীয়া বাতরি, আর আকাশবাণী দিল্লির পৰা প্রচারিত 7:00 হিন্দি, 7:05 ইংরাজিত বাতরি শুনবলে পাব। 7:20 আগবহা হব কৃষক রাইজর বাবে প্রচারিত অনুষ্ঠান শিরলো। আজির অনুষ্ঠানত ধান খেতির কীট পতঙ্গ আর রোগ নিয়ন্ত্রকর বিষয়ে কিছু কথা জানাব বিশ্বনাথ কৃষি মহাবিদ্যালয়ের শস্যরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর প্রাঞ্জল প্রতিম নেওগে। আজির দিনটি অনুষ্ঠানটি শুনবলে পাব 7:50। আকাশবাণী গুয়াহাটির পৰা প্রচারিত মুখ্য বাতরি শুনবলে পাব 8:00। 8:02 নিবেদন করা হব স্বাস্থ্য সম্পর্কীয় অনুষ্ঠান স্বাস্থ্যধন। আজির অনুষ্ঠানত গুয়াহাটীস্থিত এপোলো সুগার ক্লিনিকর মধুমেহ বিশেষজ্ঞ তথা জ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর রূপম চৌধুরীর সঙ্গে হওয়া এটি সাক্ষাৎকার শুনবলে পাব। 8:30 প্রচার করা হব সেউজী ধরণী অনুষ্ঠানটির পুনর্প্রচার। আকাশবাণী দিল্লির পৰা প্রচারিত 8:45 সমাচার সন্ধ্যা আর 9:00 News@9 শুনবলে পাব। আকাশবাণী গুয়াহাটির পৰা প্রচারিত বিধানসভাত আজির দিনটি শুনবলে পাব 9:15। 9:30 আগবহা হব ইতিপূর্বে ফোনযোগে বাণীবদ্ধ করা শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান ফোন ইন গানে গানে। নিশা 10:00 প্রচার করা হব আজির অতিথি অনুষ্ঠানটির পুনর্প্রচার। আজির অনুষ্ঠানত সদ্য প্রয়াত পদ্মশ্রী বঁটা প্রাপক গীতা উপাধ্যায়ের সঙ্গে হওয়া সাক্ষাৎকার শুনবলে পাব। আমার আজি নিয়মীয় অধিবেশনের অন্ত পরিব নিশা 10:30। শ্রোতাসকল, এয়াই আছিল আজি প্রচার হবলগা অনুষ্ঠানের চমু আভাস। এয়া আকাশবাণী তেজপুৰ।

0: বে প্রসারিত অনুষ্ঠান হিরলো।
1: এয়া আকাশবাণী তেজপুৰ, আৰম্ভ কৰিবলৈ লৈছো কৃষিভিত্তিক অনুষ্ঠান হিৰলো।

0: শ্রোতা, ইমান পরে কৃষিভিত্তিক অনুষ্ঠান শিরলো শুনিলে এয়া আকাশবাণী তেজপুর।
1: পিএম জয় আব গরিব কে জয় বন গই হ্যাঁ। এক প্রকার সে পিএম জয় আব গরিব কে জয় বন গই হ্যাঁ।

0: শ্রোতা, ইমান পরে স্বাস্থ্য সম্পর্কীয় অনুষ্ঠান স্বাস্থ্যধন শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: শ্রোতা, ইমান পরে পারবিন সুলতানার কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া নিবেদন করছো ইতিপূর্বে ফোন যোগে বাণীবদ্ধ করা শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান ফোন ইন গানে গানে।
1: এয়া আকাশবাণী তেজপুর আরম্ভ করবলে লওয়া হয়েছে ফোন ইন গানে গানে অনুষ্ঠানের আজির খণ্ডটি। হ্যালো,
2: নমস্কার স্যার।
1: নমস্কার, আকাশবাণী তেজপুর কেন্দ্র ফোন ইন গানে গানে কনমানি যেন লাগিছে।
2: হয়,
1: তোমার নাম তো আমাক জনাবা।
2: হয়, মোর নাম শ্রীমতী ফারজিনা বরা।
1: ফারজিনা বরা? হ্যাঁ, ফারজিনা বরা আমার অনুষ্ঠানত আগতেও ভাগ লৈছে। গতি তোমার সেই রেডিওত যেটা নাম তো উচ্চারণ হয়ে যায় মন তো কেনেকুয়া লাগিছিলে?
2: বহুত ভাল লাগিছে।
1: বহুত ভাল লাগিছিলে। বারো, আজি আমার অনুষ্ঠানের পর কি গীত শুনিবা?
2: জুবিন গাৰ্গৰ টোপাল টোপালে গীতটি শুনিব বিচাৰিছো।
1: হয়, টোপাল টোপাল বৰষুণৰ গীত। বাৰু, এই গীতটি আমি শুনাব পাৰিম। আৰু এই গীত তুমি কাক কাক শুনাবলৈ বিচৰা?
2: মা, আইতা ৰূপাঞ্জলী দত্ত আৰু পাপা, বা মই শুনিব বিচাৰিছো এইটো
1: গীত। তোমাৰ আইতাও আছে? বাৰু, আইতাই বেছি মৰম কৰে নে মায়ে বেছি মৰম কৰে? সকলোৱে কৰে। বাহ, বৰ সুন্দৰ। আৰু তুমি ইমান মৰমৰ।
2: হা, মোৰ মাৰ নাম সুম্পি দত্ত বৰা।
1: নিশ্চয়, আৰু তোমাক ইমান সকলোৱে

0: হয়তো ইমান গুরুত্ব দিয়া নাই, কারণ নর্থ ইস্ট দিল্লির পৰা বহুত দূরত, আমার কথা তেওঁলোকে কানত নাপায়গৈ বারকে, দিল্লিত হলেও মানে কম পায়। এইবার কিন্তু এই ঘটনাটোৱে বহুত মানুহক জোকাৰি গৈছে, আর এইটো এটা শুভ লক্ষণ বুলি ভাবোঁ। প্রতিবাদ হওয়াটো শুভ লক্ষণ, আর এই প্রতিবাদের একটা গুরুত্বপূর্ণ দিকটো মই দেখিছো, আপোনালোকে মন কৰিছে চাগে টিভিত, জাতি ধর্ম বর্ণর কথা নাই, সকল মানুহে এটা বৃহৎ এইটো জাতীয় সমস্যা হিসাবে এই সমস্যাটো সমাধানের কারণে তেওঁলোকে এটা বাদ বিচাৰি ফুৰিছে। আর সরকারও স্ট্রিঞ্জেন্ট আইন কৰিব লাগে, কারণ ডিটারেন্ট যদি নহয় কিছুমান কাম, তারা জঘন্য অপরাধ করেও নারীক মানে ধর্ষণ করে হত্যা করে যদি সহজে খারি যায়, তেতিয়ালে এনেকুৱা একটা মেসেজ সমাজলে যাব যে আমি যিয়ে নকনো কিয় একো আমার শাস্তি নহয়। গতি স্ট্রিঞ্জেন্ট শাস্তি, ফাঁসির কথা কৈছে, ফাঁসি হোক আজীবন কারাদণ্ড হোক, তেনে ধরনের কঠোর আইনও সরকারের প্রয়োজনত প্রণয়ন করব লাগবে, তেতিয়া হয়তো এই সমস্যা আমি এতিয়া ইমিডিয়েট হয়তো সমাধান নহব, কিন্তু লাহে লাহে সকল ফালের পর যদি সজাগতা আহে তেতিয়া হয়তো এইটো সমাধান হব পারিব।
1: বিদায় লওয়ার পূর্বে আপনার অন্তিম প্রশ্নটো কৰিছো, আমার তেজপুর আকাশবাণীর এই স্টুডিওর পরে নবপ্রজন্মলে আপনি কি পরামর্শ আগবাব, নবপ্রজন্ম কেনেদরে আগবা উচিত সাহিত্যর ক্ষেত্রতে হোক, সংস্কৃতির ক্ষেত্রতে হোক, অথবা এখন সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে নবপ্রজন্মে কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত?
0: নবপ্রজন্ম আজিকালি কম্পিউটার আর টেলিফোন লৈ বেশি ব্যস্ত হবলে লৈছে, কিন্তু তেওঁলোক অকল টেলিফোন আর ইয়াত ব্যস্ত না থাকে, সমাজের প্রতি অকমান সজাগ হব লাগে, সচেতন হব লাগিব, আর সমাজখনক যি ধরনের এটা নানা ধরনের আখোয়াবর সুমাই গেছে, সেই আখোয়াবর দূর করার কারণে সক্রিয়ভাবে আগবাড়ি যাব লাগিব। আর প্রত্যেকের মাঝে যি প্রতিভা আছে, এই কম্পিউটার মোবাইলত সুমাই থাকলে তেওঁলোকৰ ক্রিয়েটিভ কেপাসিটিও ইমান বেশি ডেভেলপ করাত হয়তো বহুতখিনি অসুবিধা হব, কিছুমান হয়তো খুব এক্সেলেন্ট ইয়ে করব পারে কিন্তু নহব, আর সামাজিক সম্পর্ক যদি না থাকে বহুত ধরনের সমস্যা আহে। মই ভাবো আজিকালি যে সৰু সৰু কথাত ইয়ং লড়া ছোৱালীবোৰে সুইচাইড কৰিছে, তাৰো কারণ হল তেওঁলোকৰ সামাজিক মানে সংযোগ নাইকিয়া হৈ গৈছে, সামাজিক সংযোগ বিচ্ছিন্নতাটো মানে এটা শুভ লক্ষণ নহয় সমাজের কারণে, সেইকাৰণে তেওঁলোক সমাজৰ পৰা আঁতৰি যাব নালাগে, সমাজত থাকি নিজৰ প্ৰতিভা বিকাশৰ কারণে যত্ন কৰিব লাগে, মোৰ এইটোৱে তেওঁলোকৰ।
1: ধন্যবাদ বাইদেউ। আকাশবাণী তেজপুৰ শ্রোতাই ইমান পৰে শুনিলে আজিৰ অতিথি। আজিৰ অতিথি অনুষ্ঠানত আজি অংশগ্রহণ করলে শিবসাগর মহাবিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত মুরব্বী অধ্যাপিকা, বিশিষ্ট সাহিত্যিক, 2012 বর্ষর অনুবাদ সাহিত্যর সাহিত্য অকাডেমি বঁটাপ্রাপক গীতা উপাধ্যায়। আজির অতিথি অনুষ্ঠানটির আঁত ধরলে মেরু মিঠু কুতুকিয়ে। অনুষ্ঠানটির প্রযোজনা আছিল পল্লবী কলিতার, সম্পাদনা আব্দুল করিমর।
2: শ্রোতা ইমান পরে আজির অতিথি অনুষ্ঠানটিত প্রয়াত পদ্মশ্রী বঁটাপ্রাপক গীতা উপাধ্যায়ের সৈতে হওয়া সাক্ষাৎকারটি পুনৰ প্রচার শুনিলে। ইয়া আকাশবাণী তেজপুর। এতিয়া শুনক হরিপ্রসাদ চৌরাশীর বাহিবাদন।